ওকে জি, নেক্সট কলার অফ দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খের দে জি, সু খবরে কয় দে কম সে না। হ্যালো জি, ওকে জি, সাস আওয়াজ নর জি, বহরাল কোশিশ কবে অর্দুম জি কল হাম তাস কল কবে জি।